0: কোনসি কে মায়ুমছে রাসাবস তায়া খরিন
1: কোনস সামা লেগ তো বিরাত হুচি গ নাম জাদি চিকে শলা কোনস থেমা নন ইউ জা গামিন সা তা জে লুচি চি সুকি
0: থামা দে শেগু নি নু কুল জেপসি থিংউ জলা দে গে পুতো আই মে জা রাং কুবে সুন দা শাস কোয়া পিগে ইয়ম থা কুই বি পেসা ছাবদা কাজো জিগ দুবে
1: জি পেসা ছাবছ তো গাদ মিনু সাবি মিনে সিংগু ই থারি গা নবসু ছাম শিকিস জিমা নিনে লবজু ইয়াও ছেজে মি সেনা গা রোবো ছেমো বা সুসু থাকছি ছেতু ছি
0: সাং পেসা ছাবি সামদা নং কি তো জবে জিলা কিতে জিলা জিটি সিগু মে সাং গা সিংগু ছি